শ্রোতা বন্ধু, আপন মানে ভক্তি গীতর কার্যক্রম বন্দনা শুণুছেন আকাশবাণী বারিপদা কেন্দ্র প্রচারিত হচ্ছে এফএম ব্যান্ডে 102.9 MHz যোগে। বন্দনার এথরর কণ্ঠশিল্পী ডক্টর সুধা মিশ্র, কণ্ঠরে ভীমভৈঙ্কর গীত রচনা।

শ্রোতা বন্ধু, এথিলা আজির ভক্তি গীতের কার্যক্রম বন্দনা। কার্যক্রমের কণ্ঠশিল্পী মানে থিলে সুমিতা করাপড়ু, কেশব চন্দ্র রাউত, সুধা মিশ্র, প্রফুল্ল কর, নাজিয়া আলাম এবং সুচিত্রা মহাপাত্র। গীতগুড়িক ভীম ভৈ, অভিরাম পরমংশ, নিত্যানন্দ, প্রমীলা পাঢ়ী এবং পুরাতন গীত রচনার। আকাশবাণী বারিপদা আমার পরবর্তী কার্যক্রম অনুচিন্তা পরে পরে শ্রীমদ ভাগবত। আসন্ত শুনিবা আকাশবাণী কটক কেন্দ্রর কিছুক্ষণ মধ্যে।

0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এ পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢ়ি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূলদুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
3: আকাশবাণী কটক প্রচার গুরুজ অনুচিন্তা নিবেদন করেছেন ভীমসেন দাস।

শুনিলে নারীমহল। মন কি বাত হ্যা জন জন কি, সভি কি কুছ আপনি সি, সংঘর্ষো কে কুছ কিসসে, কাহানি কুছ সফলতাও কি, অনকহি বিরাসত কি, উম্মীদে নয় ভারত কি। মহিনে কে আখরি রবিবার কা রহতা হ্যা ইন্তজার, মলয়াচল কে আঁচল সে বিন্ধ্যাচল কে আঙ্গন তক, ব্রহ্মপুত্র কে ঘাট সে হিমালয় কে বিস্তার তক, হোতি হ্যা মন কি বাত প্রধানমন্ত্রী কে সাথ। তো শুনিয়ে ইস মহিনে 28 জুন সুবহ 11 বজে মন কি বাত আকাশবাণী দূরদর্শন কে সভি চ্যানেলো আর প্রসার ভারতী কে OTT প্ল্যাটফর্ম ওয়েভস পর। ইসকে অতিরিক্ত আকাশবাণী আর দূরদর্শন কে ইউটিউব চ্যানেল আর প্রসার ভারতী কে অ্যাপ নিউজ অন এয়ার আর OTT প্ল্যাটফর্ম ওয়েভস পর সজীব প্রসারণ লাইভ স্ট্রিমিং কে মাধ্যম সে। তো ইয়াদ রাখে রবিবার 28 জুন সুবহ 11 বজে মন কি বাত।